শ্রোতাবন্ধু, সকাল 8টায় শুনিপারিবে সমাচার প্রভাত এবং পরে পরে 8:15 মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। সকাল 8:30 সুগম সঙ্গীত কার্যক্রম কণ্ঠশিল্পী শিশিরা দাস এবং শ্রীকান্ত দাস। সকাল 8:45 বণ পাহাড়ের গীত কার্যক্রমে কিষান গীত পরিবেশন করেছেন পুরেন্দ্র কিষান এবং সাথী মানে। সকাল 9টায় বিবিধ ভারতী কার্যক্রম।

শ্রোতা বন্ধু, আপনি যদি সমাজ সেবায় নিজকে নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি, তেবে আজ হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনের যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথী, কল করন্তু 8899505013979।

0: নেতা টেলিলকে অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: কার্যক্রমে থা শুনিবা মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর মিলিত কণ্ঠে, হসরত জয়পুরী রচনা, সঙ্গীত জয়কিষণ, শঙ্কর জয়কিষণ, কথাচিত্র জব প্যার কিসি সে হতা হ্যায়।

শ্রোতবন্ধু, কার্যক্রমের এথর আসন্তু শুণবা আশা ভোসলেঙ্ কণ্ঠে। গীত রচনা করছেন সাহির লুধিয়ানভি, সঙ্গীত দিয়েছেন রবি। কথাচিত্র ওয়াক্ত।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 404তম অধ্যায়। প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতাবন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজির হিন্দি ভক্তিগীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

0: নীতিকান্তিকে নজর স্থির করে সাময়িকভাবে গন্তি কাম বন্ধ রাখবার লাগি নিষ্পত্তি নিয়ে যাইছে। আইবা মাসে স্নান পূর্ণিমা আগর গন্তি কাম করা যাবার ভাবতে পরবর্তী বৈঠকটি নিষ্পত্তি নিয়ে যাওয়া। আইবা স্নানযাত্রা আর রথযাত্রা লাগি প্রস্তুতি আউ সুপরিচালনাকে নিয়ে করি ই মাসে ছতিশা নিযোগ আউ পরিচালনা কমিটি বৈঠক হওয়া বলে জনাপড়িছে। গন্তি কাম বন্ধ রাখবার লাগি নিষ্পত্তি হওয়ার ঋতু ভক্ত মানে আইষ্ঠানু স্বাভাবিকভাবে ভিতর কাঠ পাশু মহাপ্রভুমানকু দর্শন করুছন। জাপান ন হবার কথা সাকুরা বিজ্ঞান কার্যক্রম 2024 ভাগ নেবার লাগি মনোনীত ছাত্রছাত্রী নয়াদিল্লি নু গোলাকাল যাত্রা করেছেন। শিক্ষা মন্ত্রণালয় অধীন স্কুল শিক্ষা আউ সাক্ষরতা বিভাগ তরফ ই কার্যক্রম লাগি ছাত্রছাত্রী মানুষ বর্ষাইছে। শিক্ষা মন্ত্রণালয় সূচনা অনুসারে ওড়িশা সহিত 15টা রাজ্য আউ কেন্দ্রশাসিত অঞ্চলর সরকারি বিদ্যালয়ের 24 জন ছাত্র আউ 32 জন ছাত্রী সহিত 4 জন পর্যবেক্ষক ই গস্তি যাইছেন। বছা হয়ে ই দল আইবা 30 তারিখ তক জাপান রহবে। ভারত সহ এই কার্যক্রমটি ঘানা নাইজেরিয়া আউ দক্ষিণ আফ্রিকার ছাত্রছাত্রীমানে ভিল ভাগ নেইছন। যুব শিক্ষার্থীমানকর ভিতরে বৌদ্ধিক চিন্তাধারাকে অয়েতকা ব্যাপক করবার বিজ্ঞান ভিত্তিক গবেষণাকে তহকাবার লক্ষ্য নিয়ে করি জাপান বিজ্ঞান আউ প্রযুক্তি বিদ্যা সংস্থা 2014 ই কার্যক্রম আয়োজন করে আসুছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসইর দ্বাদশ শ্রেণী পরীক্ষা উত্তরর ভুলকে নিয়ে করে স্পষ্টীকরণ দিয়েছে। ছাত্রছাত্রী মানুষ উত্তর খাতার নকল লাগি ধারিজ দেয়নু অয়েতকা নিয়ে আউ কেতেটা ক্ষেত্রটি কম দেয় নিয়া সিবিএসই তরফ সূচনা দিয়েছে। যে মানে অয়েতকা দেয় দিয়েছেন সে বাকি টঙ্কা ফিরে যাওয়া বলে বিজ্ঞপ্তিটি কুহযাইছে। কম দেয় দিয়ে ছাত্রছাত্রী মানুষ আবশ্যক টঙ্কা দেবার লাগি কুহযাবা বলে সিবিএসই তরফ কুহযাইছে। পরীক্ষার্থী মানুষ উত্তর খাতার স্ক্যান কপি লাগি আউথরে আবেদন করবারকে নাই পড়ে বলে জনাপড়িছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইবা 31 তারিখ রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জড়িয়ে দেশ আউ দুনিয়া সারা লোকর সঙ্গে বিচার বিনিময় করবে। এটা তাঁকর 134 নম্বর মন কি বাত কার্যক্রম হওয়া। এথির লাগি প্রধানমন্ত্রী সাধারণ লোকর মতামত মগিছন। লোকে নমো আপ আর মাই গভ পোর্টাল থি সেমানকর মতামত দেই পারবে। তার ছড়া 1800-11-7800 ডায়াল করে করে নিজে নিজের মতামত রেকর্ড করে পারবে। 1922 নম্বরকে মিসড কল দিয়ে করে এসএমএস জড়িয়ে আইবা 29 তারিখ তক নিজের মতামত দেই পারবে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। খাইবার দর বিষাক্ত হয়েযার নু সুন্দরগড় জেলা হেমগিরি ব্লক নুয়াডিহি গাঁর 4 জনকর জীবন যাইছে। গোটে শ্রাদ্ধ ভোজিটি খাইবার ঋতু 17 জন অসুস্থ হয়েথার সূচনা মিলছে। অসুস্থ মানকর ভিতরে জনে 23 মাসর টুকেল ছুয়া আউ 11 বর্ষিয়া নাবালিকা রইছন। অসুস্থ মানুষ হেমগিরি আউ ঝারসুগুড়ার ভিন ভিন ডাক্তারখানান চিকিৎসা করাছে। স্বাস্থ্য বিভাগ আউ পুলিশ তরফ ঘটনার যাঞ্চ কাম মূল হয়েথিবা আমার সংবাদদাতা জনাইছন। রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী আজ ঝারসুগুড়া জেলা লক্ষণপুর ব্লকন বহুটে নয়া করে তেয়ার আউ প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্পর উদ্ঘাটন আউ শিলান্যাস করেছেন। কনকতুরন পাখাপাখি 8 কোটি টাকা খরচাতে তেয়ার হবারকে অতিথি ভবন সহ 2টা সড়ক প্রকল্পর শিলান্যাস হয়েছে। লক্ষণপুর ব্লক কার্যালয় পরিচ্ছন্ন 6 কোটি টাকা খরচাতে তেয়ার বহুটে প্রকল্পর লোকার্পণ সহ নয়া করে তেয়ার হয়েছে অতিরিক্ত ব্লক কার্যালয় উদ্ঘাটন করাইছে। এতারুতু সাধারণ লোকর অভিযোগ শুনিকরি সমস্যার জলদি সমাধান করবার লাগি মন্ত্রী শ্রী পূজারী অধিকারী মানুষ নির্দেশ দিয়েছেন। 2 বছরিয়া বিএড পাঠ্যক্রম লাগি আইবা 31 তারিখ দিন প্রবেশিকা পরীক্ষা হওয়া। জুন 3 তারিখ দিন বিএচএড হিন্দি আউ এমএড পাঠ্যক্রম লাগি প্রবেশিকা পরীক্ষা হওয়া। এগি রাজ্য চয়ন বোর্ড এসএসবি তরফ বিজ্ঞপ্তি বাহারিছে। 31 তারিখ সকাল 10-12 বাজে তক বিএড পরীক্ষা হওয়ারকে থিবার বেলে জুন 3 তারিখ 10-12 বাজে তক বিএচএড হিন্দি পরীক্ষা আউ উপরবেলা 3-5 বাজে তক এমএড পরীক্ষা হওয়া। আইবা 27 তারিখ দিন 1 বাজে নু ছাত্রছাত্রী মানে এসএসবির ওয়েবসাইট নু এডমিট কার্ড ডাউনলোড করে পারবে। সূচনা অনুসারে আইবা জুন 4 তারিখ প্রবেশিকা পরীক্ষার উত্তরপত্র বাহারবা। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা লাগি 3 রথর 21টা অখ তৈয়ার কাম শেষ হয়েছে। আঘনু 3টা রথর 42টা চকা তৈয়ার কাম শেষ হয়েছিলা। সূচনা অনুসারে 3 রথর 20 ফুট লম্বা 14টা লেখা 14 নাহাকা খম্ব তৈয়ার কাম জারি রয়েছে। ইহাতে তক তালধ্বজ রথর 8টা দর্পদলন রথর 9টা আউ নন্দীঘোষ রথর 11টা 14 নাহাকা চৌপট উত্তর অষ্টকোণি আংশ মরামতি কাম শেষ হয়েছে। রূপকার সেবক মানে 3 রথর 8টা লেখা তীখ গুজতি সিংহ বিড়াল রূপ খুদে করুছন। ওঝা সেবক মানে 3 রথর অখ কণ্টা দণ্ডা কণ্টা আউ বেদী সিংহাসন প্রস্তুতি লাগি কণ্টা তৈয়ার করুছন। ଓଡ଼ିଶାର ଆଘର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନୀଳମଣି ରାଉତରାୟଙ୍କର ଆଜି ଜନ୍ମବାର୍ଷିକୀ ପାଳନ କରାଯାଉଛି। 1920 ମସିହା ମେ ମାସର 24 ତାରିଖଥି ଜନ୍ମ ହୋଇଥିବା ନୀଳମଣି ରାଉତରାୟ ଜନତା ପାର୍ଟିର ପ୍ରାର୍ଥୀ ଭାବେ 1977 ମସିହାଥି ଓଡ଼ିଶାର ପହିଲା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ। 1999 ମସିହାଥି ଲୋକସଭାକୁ ନିର୍ବାଚିତ ହେବା ଋତୁରୁ ସେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଆଉ ପରିବାର କଲ୍ୟାଣ ଆଉ ଜଙ୍ଗଲ ଆଉ ପରିବେଶ ମନ୍ତ୍ରୀ ଦାୟିତ୍ୱ ତୁଲାଇଥିଲେ। ରାଜ୍ୟପାଳ ଡକ୍ଟର ହରିବାବୁ କମ୍ଭମ୍ ପାଟି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ, କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ, ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନକବର୍ଦ୍ଧନ ସିଂହଦେଓ ଆଉ ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍ଗ ଆଘର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନୀଳମଣି ରାଉତରାୟଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜଣାଇଛନ୍। ପୃଥିବୀର ସବୁନୁ ବଡ଼ ଅଣ୍ଡାଦାନ ସ୍ଥଳୀ ଭାବେ ପରିଚିତ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାର ଗହିରମଥା ଇଲାକାନ ଇ ବଛର ଅଲିଭ୍ ରିଡ୍ଲି କେଞ୍ଚୁମାନେ ଅଣ୍ଡା ନାଇଁ ଦେଇକରି ଫେରି ଯାଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି। ଫି ବଛର ଭିନ୍ ଭିନ୍ ପ୍ରଜାତିର କେଞ୍ଚୁମାନେ ଧାରି ଜାଗାନ ସମୂହ ଅଣ୍ଡାଦାନ କରୁଥିବାବେଳେ ଅଲିଭ୍ ରିଡ୍ଲେ ପ୍ରଜାତିର କେଞ୍ଚୁ ବଙ୍ଗୋପସାଗରର ଓଡ଼ିଶା ସମୁଦ୍ର ଖଣ୍ଡି ଇଲାକାକେ ଅଣ୍ଡା ଦେବାର ଲାଗି ଆଏସନ୍। ହେଲେ ଇ ବଛର ଅଣ୍ଡା ନାଇଁ ଦେଇକରି ସମୁଦ୍ର ଭିତରକେ ଫେରିଯିବାର ଘଟଣା ଆଚମ୍ବିତ କରିଛି। 2014 ମସିହାଥି ଏନ୍ତା ଘଟଣା ଘଟିଥିଲା। ଇ ବଛର ତାପମାତ୍ରା ଓ ଏତକା ବଢ଼ିଥିବାର ଲାଗି ଅଣ୍ଡାଦାନ ସମ୍ଭବ ନାହିଁ ହୋଇଥିବାରୁ ଅନୁମାନ କରାଯାଉଛି। ମାନସିକ ରୋଗୀମାନଙ୍କୁ ସ୍ନେହ, କରୁଣା, ଦୟା ଦେଖାବାର ସହିତ ଲୋକର ଭିତରେ ସଚେତନତା ସୃଷ୍ଟି କରିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଫି ବଛର ମେ 24 ତାରିଖକେ ବିଶ୍ୱ ସିଜୋଫ୍ରେନିଆ ଦିବସ ଭାବେ ପାଳନ କରାଯାଉଛି। ସିଜୋଫ୍ରେନିଆ ହେଉଛି ଗୋଟିଏ ମାନସିକ ସମସ୍ୟା। ଏଇଟା ମନୁଷ୍ୟର ଭାବନା, ଆବେଗ, ବ୍ୟବହାର ଆର୍ କାର୍ଯ୍ୟଦକ୍ଷତାକେ ବିଶେଷ ଭାବେ ପ୍ରଭାବିତ କରିଥିସି। ମସ୍ତିଷ୍କ ଖାସ କରି ଡୋପାମିନ୍ ରାସାୟନିକ ତତ୍ତ୍ୱର ମାତ୍ରା ବଢ଼ିଲେ ଇ ବେମାର ହୋଇଥିସି। ଜବର ଖରାକେ ନଜରଥି ରଖିକରି ଦିନର 11 ବଜେନୁ ଉପରବେଲା 3 ବଜେ ତକ ଶ୍ରମିକମାନଙ୍କୁ କାମଥି ନାଇଁ ଲଗାବାରକେ ପୂର୍ତ୍ତ ବିଭାଗ ତରଫୁ ନିର୍ଦ୍ଦେଶ ଜାରି କରାଯାଇଛି। ପୂର୍ତ୍ତ ବିଭାଗର ଇଆଇସି ସବୁ ଜୋନ୍ର ମୁଖ୍ୟ ନିର୍ମାଣ ଯନ୍ତ୍ରୀ ଅଧୀକ୍ଷଣ ଯନ୍ତ୍ରୀମାନଙ୍କୁ ଇ ବାବଦେ ଚିଠି ଲେଖିଛନ୍। ଜବର ତାତି ଆଉ ଗୁଳୁଗୁଳିକେ ନେଇକରି ଲୋକ ସତର୍କ ରହିବା ଲାଗି ରାଜସ୍ୱ ଆଉ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ ସୁରେଶ ପୂଜାରୀ କହିଛନ୍। ଖାସ୍ କରି ସକାଳର 11 ବଜେନୁ ଉପରବେଲା 3 ବଜେ ଭିତରେ ଘରେ ରହିବାରକେ ଶ୍ରୀ ପୂଜାରୀ କହିଛନ୍। ଦରକାର ହେଲେ ପାଏନ୍, ଉଦା ଗାମଛା ସାଙ୍ଗେ ନେବାର ଲାଗି ଭିଲ୍ ଶ୍ରୀ ପୂଜାରୀ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍।
1: ଅତି ଜରୁରୀ କାମ ନ ପଡ଼ିଲେ ଘରୁ ବାହାର ନାହିଁ। ଯେଉଁମାନେ ଶ୍ରମିକମାନେ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ପରାମର୍ଶ ଦିଆହେଇଛି, ମାଲିକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆହେଇଛି। 11ଟାରୁ 3ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ କର୍ମକ୍ଷେତ୍ର ଶ୍ରମିକମାନଙ୍କର କର୍ମ ବନ୍ଦ ରହିବ, ପୁଣି 3ଟା ପରେ ଆରମ୍ଭ ହୋଇପାରେ। ଅତି ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ଘରୁ ବାହାରିଲେ ସ୍ୱଚ୍ଛ ପିଇବା ପାଣି ନେଇକରି ବାହାରନ୍ତୁ ଓ ମୁଣ୍ଡରେ ଓଦା ଗାମୁଛା ନେଇକରି ବାହାରନ୍ତୁ। କଳା ଚଷମା ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ବାଟଯାକର ପିଇବା ପାଣି ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ପିଆର୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ, ମ୍ୟୁନିସିପାଲିଟି, ସେମାନେ ଅର୍ବାନ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ସେମାନେ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି। ମାଲ ପରିବହନ ଗାଡ଼ିମାନଙ୍କୁ ମଧ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। 11ରୁ 3ଟା ଭିତରେ ରାସ୍ତା ମାଲ ପରିବହନ ଗାଡ଼ି ରହିବ ନାହିଁ। ତେଣୁ ମୋଟାମୋଟି ପରିସ୍ଥିତି ନିୟନ୍ତ୍ରଣାଧୀନ ଅଛି। 2 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଭଳିଆ ଅବସ୍ଥା ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଜାଗାରେ ହେବ। ତେଣୁ 2 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ସତର୍କ ସୂଚନା ସାରା ରାଜ୍ୟବାସୀ।
0: ରାଇଜେ ଏବେ 5 ଦିନ ତ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଜାରି ରହିବ ବୋଲି ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ମହାନିର୍ଦ୍ଦେଶକ ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ମହାପାତ୍ର କହିଛନ୍। ଦିନର ତାପମାତ୍ରାଥି କେନ୍ସି ପରିବର୍ତ୍ତନ ନାହିଁ ହୁଏ। ସମୁଦ୍ର ଖଣ୍ଡି ଜିଲ୍ଲାମାନଙ୍କେ ତାପମାତ୍ରା ବଢ଼ିବା ସହିତ ଅତ୍ୟଧିକ ଗୁଳୁଗୁଳି ହେବା, ସିଆଡ଼େ ଓଡ଼ିଶାକେ ମୌସୁମୀ ଆସବାର ବାବଦେ କେନ୍ସି ପୂର୍ବାନୁମାନ ନାହିଁ କରାଯିବ ବୋଲି ଶ୍ରୀ ମହାପାତ୍ର କହିଛନ୍। ଶେଷ ମୁଖ୍ୟ ଖବର ଫେରଘାଏ। ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଆଇବାକାଲ 2026 ବଛର ଲାଗି ପ୍ରଦାନ କରିବେ ପଦ୍ମ ପୁରସ୍କାର। ଶ୍ରୀମନ୍ଦିର ରତ୍ନଭଣ୍ଡାର ଗନ୍ତିମନ୍ତୀ କାମ ଆଇଷ୍ଠାନୁ ହେଲା ବନ୍ଦ। ଭକ୍ତମାନେ ଭିତର କାଠ ପାଶୁ ମହାପୁରମାନଙ୍କୁ କରୁଛନ୍ ଦର୍ଶନ। ବିଷକ୍ରିୟା ହୋଇଥିବା ଖାଦ୍ୟ ଖାଇକରି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ନୂଆଡିହି ଗାଁର 4 ଜଣଙ୍କର ଗଲା ଜୀବନ। ଆଉ ରାଇଜେ ହେଉଥିବା ଖରା ଆଉ ଗୁଳୁଗୁଳି ଲାଗି ଲୋକଙ୍କୁ ସତର୍କ ରହିବାରକେ ପରାମର୍ଶ ଦେଲେ ରାଜସ୍ୱ ଆଉ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଶେଷ ହେଲା। ଜୁହାର।

শ্রোতাবন্ধু প্রচার কলু কিষান বাণী কার্যক্রম আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে আটটা এবে আসন্তু শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। সিনে সঙ্গীতের প্রথমে শুণন্তু ফিজা কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ।

0: শুন শুন শুন গাঁ ভাই ভৌণী মানে কেওয়াইসি আপডেট র মেসেজ কু অনদেখা করন্তু নাহি, তুরন্ত কেওয়াইসি আপডেট করান্তু। যদি পরিচয় কিংবা ঠিকণারে কৌণসি পরিবর্তন নাহি, তেবে আপনকর ব্যাংক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিঙ্ক পাখকু যান্তু, কিংবা ব্যাংকরে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে স্বঘোষণা দিয়ন্তু। এবং যদি কৌণসি পরিবর্তন অছি, তেবে পরিচয় এবং ঠিকণার সর্বশেষ প্রমাণ দেখান্তু, খাতাকু সক্রিয় রখি করি ব্যাঙ্কিং সেবার লাভ উঠান্তু। নিজর কেওয়াইসি আপডেট করিবা পাই নিজর নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাঙ্ক শাখাকু যান্তু।
1: আরবিআই কহে,
2: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: সিনে সঙ্গীত কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী গীতটি শুণন্তু, মহবতে কথাচিত্রর। গীতটিরে কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী কার্যক্রম শুণন্তু সমাচার দর্পণ, রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু, এই গজলটি সহিত শেষ হল আজির গীত এবং গজল কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।
1: মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে আলাদা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: আকাশবাণী রাউরকেলা লোকগীতর কার্যক্রমে আজ শুণন্তু পালা পরিবেশন করেছেন চন্দ্রশেখর বেহরা এবং সাথী।